0: বাবু বাবু এ বাবু
1: কদি ছুটি রাখো কাম করতে মন চাই না ছুটাই দি লাশ আইসো কি।